আমি নিয়ে চলু সাকা নি জামু গমা নানা গা খমা নিয়ে থেলিঙা সেম সেলো চো গু কুমু কুলো গু যাচে চুস মুদে জি যাথা দুস মুদে চো নি সেমলে মামুলা নি আমি মাঝলা ছেস ছেদে ফামা না থাশে থাদু ফামা না মিমি আস ই নিঙা মিমি আস ই হ্যাঙা মামো চোসো মোলাব জমা চোসো জলাব ওয়াফা ইখো মোলাওয়া আমা উফো ফোলাওয়া নুমু গঙ্গা তলাওয়া নুমু গঙ্গা সেলাওয়া লাচা চাস হানালো জাপু পুস খুনালো নিমা আন